0: ধারে নালে মে ডাকে তুমু ধোকে আকা নারে গারে গারে গারে গারে
1: সুর বদল
0: গারে গারে
1: গারে সুর কি তর দিয়ে
0: চতুর নার আমার চড়ে গেলে যে এক চতুর নার আমার পাকড় করে গেলে যে মেরে মন কে তোর